আমার মাথার বেনী বদল দিব তার এনে দিহি প্রাণ সখী রে, ওই সনক দম্বতলে বংশী বাজায় কি।

প্রাণ সখীরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কি তরলা বাসের বংশী ছিদ্র।

পথে মোর গেছে কৃষ্ণ সেই না পথে মরি প্রাণ সখী রে, ঐ শোন কদম্ব তালে বংশী বাজায় কে।

যে ফতে মোর গেছে কৃষ্ণ সেই না পথে মরি প্রাণ সকিরে ওই সন কদম্ব তালে বংশী বাজাইকে প্রাণ সকিরে ওই সন কদম্ব তালে বংশী বাজাইকে।

রবংশী ছিদ্র কত গন্ডা, নাম ধরিয়ে বাজায় বংশী রাধা রাধা। ও পাহাড়েতে বাজায় বংশী, এ পাহাড়েতে শুনি।